0: কিতিরে গুমু মাহের লাজাতে
1: হোসে
0: গুমু মাহের লাজাতে হো নাখওয়া গুমু মাহের লাজাতে হো নাখওয়া তিচা গোয়ালা কোকণ দাখওয়া হো তিচা গোয়ালা কোকণ দাখ